মিডিয়াম ওয়েভ 438.6 মিটার, অর্থাৎ 684 কিলোহার্টসে এবং FM 100.9 মেগাহার্টসে, এটা আকাশবাণী শ্রী বিজয়পুরাম কেন্দ্র। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের বাংলা চিরন্তনীর আসরে সকল শ্রোতা মহিলা বন্ধুদের জানাই স্বাগত।

নারী সমাজ ও তাদের উন্নতি নিয়ে স্বামী বিবেকানন্দের চিন্তা ছিল অত্যন্ত আধুনিক ও দূরদর্শী। তার লেখনীতে একটি দেশ ও রাষ্ট্র প্রকৃত অগ্রগতি বোঝা যায় সেই দেশের নারীদের অবস্থা থেকে। তিনি বলতেন, যেখানে নারীদের স্বাধীনতা ও শ্রদ্ধা নেই সে সমাজ পশুতুল্য। তিনি বিশ্বাস করতেন, নারীদের যথাযথ সম্মান ও শিক্ষা না দিলে কোনো জাতির প্রকৃত কল্যাণ ও অগ্রগতি সম্ভব নয়।

সংসার সামলানো শুধু দায়িত্ব নয়, এটি একটি শিল্প। আজকের বিশেষ সাক্ষাৎকার আজকে চিরন্তনীর আসরে শুনে নেব আমরা শ্রোতা বন্ধুরা।

0: একজন নারী শুধু একটি বাড়িতে থাকেন না, তিনি একটি বাড়ি তৈরি করেন। সংসার পরিচালনা, পরিবারের যত্ন, সন্তানদের ভবিষ্যৎ গড়ে তোলা এবং নিজের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়া, প্রতিটি ক্ষেত্রেই তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আজকের চিরন্তনীর আসরে আমি চিরন্তনী বান্ধবীকে পেয়ে গেছি, শ্রীমতী নন্দনা বিজয়ানন্দ। নমস্কার ম্যাম।
1: নমস্কার ম্যাম।
0: আপনার পরিচয়টা আমাদের শ্রোতা বন্ধুদেরকে একটু বলুন।
1: আমাদের সবাই শ্রোতা বন্ধুদের আমি নমস্কার জানাই, বড়দের প্রণাম জানাই। আমার নাম নন্দনা বিজয়ানন্দ। আমি একটা হোম মেকার। এখন আমি বাড়িতে থেকেই আমি নিজের পরিবারের ধ্যান রাখি, নিজের একটা ছোট বাচ্চা আছে আমার 5 মাসের, তার ধ্যান রাখি। সাথে সাথে আমি একটা ছোট বিজনেসও করি। আমি নিজের শ্বশুর, আমার স্বামী আর একটা ছোট বাচ্চা নিয়ে একটা ছোট পরিবারে, সুখী পরিবারে থাকি। এটাই আমার পরিচয়।
0: বাহ, আজকের এই কথোপকথন আমাদের চলতেই থাকবে গৃহকর্তী কর্তৃক। একজন গৃহবধূ হিসাবে আপনার প্রতিদিনের যে দিনচর্চা সেটা কেমন?
1: প্রতিদিনের দিনচর্চা যদি আমি বলি, তাহলে সকাল থেকে যদি শুরু করি, উঠে সব থেকে আগে আমি একটু ধ্যানে বসি।

0: ধ্যান আমার জীবনে অনেক কিছু পাল্টে দিয়েছে। সত্যি বলতে গেলে আমি আগে যা ছিলাম আর আজ যা আছি, জমিন আকাশের পার্থক্য। এর জন্যে আমার সকালটা শুরু হয় ধ্যানে। ঈশ্বরের ধ্যান করাটাই আমার জন্যে সব থেকে প্রথম। তারপরে সকালের বরকে অফিস পাঠানোর জন্য যে তৈরিটা, যে নাস্তা করা, তার মধ্যেখানে বাচ্চাকে দেখা, আর আমার বর ইউজুয়ালি অনেক হেল্পফুল, অনেক সাপোর্ট করে, আমার শ্বশুরমশাই অনেক সাপোর্টিভ। তো সকাল থেকে যে এই যে দিনচর্যাটা শুরু হয়, তারপরে যখন বর অফিস চলে যায়, একটু নিজেকে সময় দিই, নিজের গ্রুমিংকে। আমি একটা সঙ্গীত শিল্পীও, তো আমি নিজের সঙ্গীতকে নিয়েও একটু চর্চা এই দিনচর্যার মধ্যে আমি করে নিই।
1: আপনার সন্তান কত বছর বয়স?
0: এখন 5 মাস বয়স।
1: ওরে বাবা, একদম ছোট্ট,
0: অনেক
1: নবজাত
0: একদম।
1: আচ্ছা, তাহলে নতুন মা হিসেবে কেমন এক্সপিরিয়েন্স?
0: হ্যাঁ, নতুন মা হিসেবে বলতে গেলে আমি তো খুব খুশি। আমি সবসময় আমার বিয়ের আগেই আমি এটা ভাবতাম যে হ্যাঁ, আমি অনেক তাড়াতাড়ি আমার বাচ্চা হয়ে যাবে, কেন আমার বেবিজ অনেক ভালো লাগে, বেবিজ দেখলেই আমি অনেক এক্সাইট হয়ে যাই।
1: কিন্তু শিল্পীদের টানটা বোধ হয় বাচ্চাদের প্রতি বেশি থাকে,
0: বেশি থাকে।
1: যেহেতু আপনি বললেন যে আপনি সঙ্গীত শিল্পী, সেই হিসেবে আমি বলছি, সংসার, সন্তান ও নিজের সময়, সব কিছুকে কিভাবে আপনি সামলান?
0: আমার আশেপাশে তো কোনো ফিমেল নেই বাড়িতে।
1: আচ্ছা,
0: ইভেন আমরা এরকম একটা লোকেশনে থাকি, অনেক বেশি আশেপাশে কোনো ফ্যামিলির সাথে আমাদের অত কন্ট্যাক্ট নেই।
1: আচ্ছা,
0: হ্যাঁ, জাস্ট আছে, নেবার্স আছে, আমরা জানি। ওখানেও অনেক বয়স্ক বয়স্ক মহিলা, যার কাছে আমি বাচ্চা নিয়ে যেতে পারবো না যে আমার এই হেল্প লেগেছে, এই হেল্প লাগবে। আমি অস্টিনাবাদে থাকি,
1: আচ্ছা,
0: তো
1: মানে যে এরিয়াটায় অস্তিনাবাদে থাকা হয়,
0: হ্যাঁ, সেখানে
1: সেখানে
0: সেখানে এরকম
1: পরিচিতিটা কম।
0: কোনো পরিচিতিটা অত কম, যেহেতু আমি 1 বছরই হয়েছে বিয়ে হয়ে, তো
1: আচ্ছা,
0: আমার বাচ্চাও হয়ে গেছে, তো এখন আমি বাচ্চাকে পুরোপুরি আমিই সামলাই। আমার বর আমাকে একবার শিখিয়ে দিয়ে গেছে যে এরকম এরকম করবে, বাস বাচ্চাকে আমি জাস্ট ওই রকমই হ্যান্ডেল করি বেশিরভাগ। এখন তো 5 মাস ও তো বিছানায় থাকে,
1: অনেকটাই ছোট, তাই তো?
0: অনেকটাই ছোট, তো আমার কাজ করাটা একটু সুবিধা হয়ে যায়, যেহেতু ও এখনো
1: ঘুমোয়,
0: হ্যাঁ ঘুমোয়, নড়াচড়া করতে পারে না অত,
1: একদম।
0: তো আমার জন্য এটা অনেক সুবিধা হয়ে যায় যে আমি নিজের কাজগুলো করতে থাকি, ওকেও লক্ষ্য রাখি, নিজেও আমি নিজের কাজগুলোও করতে পারি।
1: আমরা এখন গৃহবধূ বা হাউসওয়াইফটা কখনোই মেনে নিই না, এখনকার জেনারেশনের মেয়েরা হোম মেকার বলেই অভ্যস্ত, কারণ একা হাতে সব কিছু করেন।
0: হ্যাঁ,
1: তাহলে এখন হোম মেকার মানে হওয়ার সবচেয়ে বড় আনন্দ বলে আপনি কি মনে করছেন?
0: হোম মেকার বলতে গেলে আমার জন্য তো সব থেকে বড় সাকসেস হচ্ছে যখন আমি কিছু করি বাড়িতে, কিছু ছোট জিনিস, যদি একটা ভালো রান্নাও করে দিই, আমার বর যদি খুশি হয়ে যায়, আমার শ্বশুরমশাই যদি খুশি হয়ে যায়, বলে দেয় আজকের রান্না তো অনেক ভালো হয়েছে, বাস ওর ওর থেকে বেশি আমার জন্য আর কিছুই না, এটা আমার জন্য অনেক বড় সাকসেস।
1: আচ্ছা,
0: বিকজ আমি অনেক লেট ইন লাইফ আমি রান্না শিখেছি, আর আমি কোনোদিনই এটা আমি ভাবতাম না যে হ্যাঁ করতে পারবো না বা করতে চাই না বা আমি রান্না করছি বিকজ আমাকে কাউকে খাওয়াতে হবে, নো, আমি জাস্ট শিখেছি। আর এই যে রান্না শেখার পেছনে একটা মহিলার অনেক বড় হাত আছে। আমি যখন রঙ্গতে পোস্টিং ছিল, আমার প্রথম পোস্টিং, তখন সামনে বাড়িতে একটা মমতা ভাবি ছিলেন, উনি আমাকে,
1: পোস্টিং বলতে আমি জিজ্ঞাসা করছি কোন অফিসে জবের জন্য?
0: আমি এডুকেশনে ছিলাম, আমি 5 বছর অ্যাজ আ পার্ট টাইম মিউজিক ইনস্ট্রাক্টর কাজ করেছি।
1: আচ্ছা,
0: আমার যখন প্রথম পোস্টিং হয়েছে, আমি কিছুই জানতাম না, রেন্ট হাউসে একলা গিয়ে থেকেছি, সামনে বাড়িতে একটা মহিলা ছিলেন মমতা ভাবি, মমতা ভাবি এসে আমাকে সব কিছু শেখাতেন।
1: আচ্ছা,
0: আচ্ছা তুমি রুটি বানাতে জানো না, তুমি ভাত বানাতে জানো না, তো আমাকে একটা বান্ধবীর মতো, একটা মায়ের মতো, একটা গুরুজন হয়ে উনি সব কিছু শিখিয়েছেন। তো আজকে যখন কেউ আমাকে বলে যে তুমি অনেক ভালো রান্না করেছো, আমি সত্যি মন থেকে ওনাকে অনেক আমি থ্যাংকস জানাই যে হ্যাঁ আজকে ওনার জন্য আমি এটা করতে পেরেছি।
1: এটা আপনার কাছে সব থেকে বড় খুশির জিনিস?
0: সব থেকে বড় খুশির জিনিস অ্যাজ আ হোম মেকার।
1: ম্যাডাম, আমার মনে হয় গৃহকর্তী হিসেবে আপনার সব থেকে বড় চ্যালেঞ্জ বলে কি মনে হচ্ছে?
0: এখন ফার্স্ট অফ অল আমার সব থেকে বড় চ্যালেঞ্জ মনে হয় আমার টাইম চ্যালেঞ্জ, আমার জন্য অনেক বড় একটা কথা হয়ে যাচ্ছে, 24 ঘন্টা কম হয়ে যাচ্ছে না। আমার মনে হচ্ছে যে বাচ্চা রেখে আমি হয়তো নিজের কিছু কাজও করতে পারছি না, বরকেও ওর অফিসের কোনো কাজে সাপোর্ট করতে পারছি না। আমার বরও খুব মাল্টি ট্যালেন্টেড, প্লাস এখনও অনেক, যেমন বাচ্চারা অনেক কোচিংয়ে যাচ্ছে, ও সিজিএল এক্সামসের জন্য কোচিংয়ে যাচ্ছে, তো তাতেও আমি

0: ওকে সাপোর্ট করতে পারি না। ও যখন এসে আমাকে বলে দেখো আজকে এই কোয়েশ্চেন্স করিয়েছে আমাকে একটু, তুমি
1: শোনার সময় নেই,
0: হ্যাঁ শোনার সময় নেই
1: সেটাই
0: আমার শ্বশুর মশাই, কিন্তু কিছু বলতে গেলে আমার শোনার সময় নেই, আমি এতটা প্যাকড আছি, কাট টু কাট টাইম আমার কাছে আছে, এখন বাচ্চার দুধ খাওয়ার টাইম, এখন বাচ্চাকে চেঞ্জ করাতে হবে, এখন আমার এই করতে হবে, আমার নিজের কাজ নিয়ে বসতে হবে,
1: সেটাই
0: তো সব কিছু আর প্লাস আমার বিজনেসও আমি হ্যান্ডেল করছি, এই জিনিসটা আমার জন্য এখন সব থেকে বড় চ্যালেঞ্জ
1: চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে সব কিছুকে কম্প্যাক্ট ভাবে তৈরি করা।
0: তৈরি করা, বিকজ আমি নিজের ক্লায়েন্টসদের না বলতে পারি না, আর আমি এরকম একটা বিজনেসে আছি যেখানে স্পিরিচুয়ালিটি অনেক ম্যাটার করে।
1: আপনার কথার ভিত্তিতেই জিজ্ঞাসা করব, বাড়িতে বসে আপনি যে বিজনেস শুরু করেছেন বলছেন বা সৃজনশীল কাজ করছেন, সেটা কিভাবে শুরু করলেন আর কেন এটা আপনার মাথায় এলো?
0: এই যে বিজনেসটা আমি করি, এটা আমার বিয়ের আগের থেকে করা বিজনেসটা,
1: আচ্ছা,
0: আমার যখন বিয়ে হয়নি তখন একদিন 5 বছর আগে 6 বছর আগে আমি অনলাইনে এই জিনিসটাকে দেখেছি, একটা নতুন স্কিল যাকে ট্যারট কার্ড রিডিং বলে, কিছু কার্ডস থাকে তার থেকে কিছু পিকচার্স ও পড়াশুনো করে এই কার্ডসকে তুমি এনার্জাইজ করা শেখো, কীভাবে এনার্জাইজ করতে হয় স্পিরিচুয়ালিটির মাধ্যমে, যেহেতু আমি বাইরে যেতে পারতাম না আমি অনলাইন এটা শিখেছি, নিজে আমি চেষ্টা করেছি আর 78 কার্ডসকে আমি মেমোরাইজ করে তাকে আমি দেখা শিখেছি যে এটা কীভাবে কাজ করে। আমি এরকম একটা পরিস্থিতি থেকে যাচ্ছিলাম যখন আমার খুব কষ্টের সময় ছিল ট্যারো কার্ড রিডিং, তো আমি দেখেছি হ্যাঁ এটা তো আমার ব্যাপারে সত্যি বলছে, কী করে এটা হয়, আমি তো কত দূর, আর যে রিডার রিড করছে সে কী কীভাবে জানে সে যে আমার কষ্টটা কী, তা আমার ওই জিনিসের প্রতি ইন্টারেস্ট চলে এসেছে, আমি ওকে ডিসকভার করতে চেয়েছি যে এটা কী কেমন কাজ করে। তো আমি অনলাইনে অনেক সাইট খুঁজেছি যেখানে ফ্রি ট্যারো রিডিং কোর্স বা পেড রিডিং কোর্স কত পেমেন্ট হয়, বিকজ আমি একটা ছোটো মোটো চাকরি করতাম, পার্ট টাইম ইনস্ট্রাক্টর ছিলাম, আমাকে সব জায়গাটা ম্যানেজ করতে হবে, তখন আমি এতে নিজের ইন্টারেস্ট আরও দেখাই আর আমি এই কোর্সটা স্টার্ট করি। 6 বছর আগে করা কোর্স এখন আমার জন্য
1: কাজে
0: একদম
1: দিচ্ছে,
0: কাজে দিচ্ছে, আমার জন্য একদম জাস্ট কি বলবো একটা মানে দাল
1: এটা
0: ভাত।
1: জব, এটা
0: ইয়েস
1: জবের মতোই তো কাজ করছে, আর্ন করা,
0: ইয়েস,
1: তো ঘরে বসে এটা আর্ন
0: ঘরে
1: করতে
0: বসে
1: পারছেন।
0: আমি আর্ন করি এটা,
1: পরিবারের সদস্যদের কাছ থেকে কতটা সহযোগিতা পান?
0: অনেক সহযোগিতা পাই, আমার হাজব্যান্ড আর শ্বশুর মশাইয়ের অনেক সাপোর্ট, সাপোর্ট না হলে এই কাজটা করা যাবে না, যেই সময় আমি এই কাজটা নিয়ে বসি আমার বিজনেসটা নিয়ে, তো আমি নিজের বাচ্চাকে অ্যাটেন্ড করতে পারি না, একদম সাধারণ কথা, তখন আমার বাচ্চাকে কে দেখবে, তা
1: তার উপরে
0: হাজব্যান্ড,
1: আপনার বাড়িতে তো কোনো
0: হ্যাঁ
1: মহিলা নেই,
0: কোনো মহিলাও নেই, তা হাজব্যান্ড আর শ্বশুর মশাইয়ের অনেক বড় সাপোর্ট আছে, হাজব্যান্ড হয়তো আমার কাজের জন্য 3-4 দিন ছুটিও নিয়ে নিচ্ছে অফিস থেকে, আমার
1: একদম।
0: শ্বশুর মশাইও অনেক সাপোর্ট করেন, বাচ্চাকে দেখেন বা বাচ্চাকে কিছু জিনিসে এঙ্গেজ রাখেন,
1: এর পরে যখন বেবি একটু বড় হয়ে যাবে তখন আরো মুশকিল, কারণ হাঁটতে চলতে পাল্টি খাওয়া যেই শুরু হয়ে যাবে তখনই কিন্তু বাচ্চা গ্রো করছে, সেই সময়টা আরো বেশি মুশকিল হয়ে যায় মায়েদের জন্য।
0: মায়েদের জন্য আশা করি আমার ফ্যামিলি তখন অনেক সাপোর্ট করবে।
1: একদম, আশা রাখছি আমরা আপনি দুজনের কাছ থেকেই যেন সাপোর্ট পাবেন। আপনার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা কে?
0: একটা সত্যি কথা যদি আমি বলি, অনুপ্রেরণা বলতে গেলে আমার জীবনে এরকম কেউই ছিল না, যেহেতু আমি একটা স্পিরিচুয়াল কাজ করি ছোটোবেলা থেকে, আমি নিজেকেই অনেক বেশি ইন্সপায়ার্ড আমি নিজে থেকেই হয়েছি, কেন আমি নিজেই ভুল করতাম, নিজেই শিখতাম, আমাকে কেউ শিখাতো না, আমাকে কেউ বলতে আসতো না যে তুমি এটা ভুল করেছো ওটা ঠিক করেছো, আমি নিজেই ভুল করে নিজেই জীবনে শিখেছি, এর জন্য আমি নিজেরই সব থেকে বড়ো ইন্সপিরেশন, আমি কারোর থেকে আর ইন্সপায়ার হই না। আর যখন আমি কলেজে উঠি তখন আমি আমার বান্ধবী শিক্ষা জয়ধরকে মিট করি, তখন আমি ওর থেকে অনেক সাপোর্ট পাই, ওর জীবন থেকেও অনেক কিছু আমি শিখতে পারি, আমি নিজের জীবন আর ওর জীবনে অনেক কিছু জিনিস সিমিলার বুঝতে পারি, তার জন্য আমার মনে হয় যে আমি আর ও মোটামুটি আমাদের চিন্তা ভাবনাটা এক রকম। আর যখন আমি নিজের বরকে খুঁজে পাই, আমি ওকে ফেসবুকে খুঁজে পেয়েছিলাম, ওখান
1: আচ্ছা,
0: থেকে আমাদের বন্ধুত্ব হয়ে আমাদের বিয়ে হয়েছে, আমার ভিতরে একটা স্টেবিলিটি স্থিরতা অনেক কম ছিল, সেই স্টেবিলিটিটা কোন জায়গায় আমাকে থামতে হবে, কোন জায়গায় আমাকে এই কথাটা বলতে হবে, কোন জায়গায় আমাকে ঠিকভাবে চলতে হবে, সেটা আমি নিজের বর থেকে ইন্সপায়ার হয়ে পেয়েছি। আমার জন্য সব থেকে বড় ইন্সপিরেশন আমার এই দুটো প্রিয় লোক, শিক্ষা আর বিজয়, আর আমি নিজে।
1: আজকের দিনে দাঁড়িয়ে

0: আমরা গৃহকর্তী আছি, তাদের অর্থনৈতিক স্বনির্ভর হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন?
1: অনেকটা ইম্পর্টেন্ট, অনেকটা গুরুত্বপূর্ণ। কেন, আমরা যদি মহিলারা যদি স্বলম্বী না হই, কাজ না করি, তাহলে সবার কাছে হাত পাততে হবে। আজকে আমার যদি হাজব্যান্ড অনেক সাপোর্টিভ আছে, কিন্তু তবুও আমি যদি বাড়ি বসে মনে করি যে আমার কিছু খেতে ইচ্ছে হচ্ছে, আমি আজকে খাওয়া বানাবো না, আমি অর্ডার করব, তার জন্য তো টাকা লাগবে, সেই অর্থটা আমি কোথা থেকে আনবো? তো এই বিজনেসটা আমাকে অনেক সাপোর্ট করেছে। এর জন্য আজকের ডেটে মহিলাদের স্বাবলম্বী হওয়া বা ফিনান্সিয়ালি ফ্রিডম, যেটা বলে ফিনান্সিয়াল ফ্রিডম পাওয়া, অনেক দরকার। যে যদিও আপনার ভিতরে কোনো না কোনো ছোটো স্কিল থাকবেই থাকবে, কোনো না কোনো ট্যালেন্টের রূপে সেটা বাইরে আসতেই পারে, তো সেটা নিয়ে কাজ করাটা অনেক দরকার।
0: আপনার জীবনের এমন কোনো অভিজ্ঞতা আছে যা আপনাকে অনেক কিছু শিখিয়েছে?
1: একদম আছে। বললাম না যে আমি 5 বছর আগে যে ট্যারো রিডিং করাটা শুরু করেছি, তার জন্যে আমি নিজের বাড়ি থেকেও বাইরে বেরিয়েছিলাম। আমি 1টা বছর বাইরে ছিলাম বাড়ি থেকে, মা বাবা ছেড়ে, ভাই ছেড়ে, দূরে, কাজও করতাম স্কুলে আর এই সব নিয়ে থাকতাম। কেন, স্পিরিচুয়ালিটিতে থাকতে গেলে আপনাকে একটু নিজেকে আলাদা করে নিতে হবে। বলে না, ঠাকুরকে প্রাপ্য করতে গেলে এই সংসার জগতের জিনিসগুলোকে ছাড়তে হবে। তো আমি সত্যিতে এই সংসারটা ছেড়ে বাইরে এসেছিলাম, আর বাইরে যখন আমি নিজের যে কমফর্ট জোন ছেড়ে বাইরে যখন এসেছি, তখন আমি দেখেছি যে সংসারটা অনেক বড়, আমি যতটা ভাবতাম সেরকম নয়, অনেক আপস অ্যান্ড ডাউনস আছে। যখন আমি সেইগুলো ফেস করেছি আমার গুরুর মাধ্যমে, আমি যখন সেই জগৎটাকে জেনেছি, এর জন্য সেই যে আমি চ্যালেঞ্জেস ফেস করেছি আজ থেকে 3-4 বছর আগে, সেটা আমাকে অনেক ফ্রিডম দিয়েছে, মেন্টাল ফ্রিডম অনেক দিয়েছে।
0: ওটাই আপনার অভিজ্ঞতাকে শিখিয়েছে, তাই তো?
1: হ্যাঁ, অনেক অভিজ্ঞতা শিখিয়েছে।
0: এতক্ষণ শুনছিলাম আমি বিজনেস, হোম মেকার, সব কিছুর মধ্যেও আপনি একজন শিল্পী, তো আপনার কণ্ঠে আমি একটা গান শুনতে চাই।
1: অবশ্যই, আমি রবীন্দ্রসঙ্গীতের 2-3টে লাইন আমি ঠাকুর রবীন্দ্রনাথকে মনে করে,
0: কবিগুরুর গানে আজকের এই অনুষ্ঠান।

0: অসাধারণ, অপূর্ব কণ্ঠ। আজকের আমাদের যারা শ্রোতা বন্ধুরা শুনছেন তারা সত্যি আপনাকে দেখে ইন্সপায়ার হবেন।
1: ধন্যবাদ ম্যাডাম।
0: আমি একদম শেষের দিকেই চলে এসেছি, ভবিষ্যতে আপনার কোনো স্বপ্ন বা পরিকল্পনা আছে?
1: হ্যাঁ, অবশ্যই আছে। আমি অ্যাকচুয়ালি আমি আর আমার হাজব্যান্ড একটা অফিস খোলার প্ল্যানে আছি। আমি নিজের বিজনেসকে আরও আগে বাড়াতে চাই।
0: একদম,
1: কেন কি আমি এখন তো ফেস টু ফেস রিডিংস করি না, বা ফেস টু ফেস আমার ক্লায়েন্টসরা আমাকে দেখা করতে পারে না ডিউ টু সাম আনসিন সার্কামস্টেন্সেস। তো আমার চেষ্টা রয়েছে যে পরবর্তীকালে আমি একটা বড় অফিস খুলবো, যেখানে বসে আমি নিজের বিজনেসকে অনেক বেশি ব্রডকাস্ট করতে পারবো। এটাই আমার সব থেকে বড় স্বপ্ন।
0: আমাদেরও অনেক শুভেচ্ছা, আপনার এই স্বপ্ন যেন পূরণ হয়।
1: ধন্যবাদ
0: একদম শেষ প্রশ্ন, আপনি আমাদের আজকের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান?
1: আজকের শ্রোতা বন্ধু

0: দের আমি এটাই বলতে চাই, আমার মতো অনেকজন আছেন যারা হয়তো অনেক স্ট্রাগল করেছে লাইফে, এখন হয়তো তারা চাকরি করে না, কিন্তু আপনাদের ভিতরে কিছু না কিছু স্কিল আছে, সেটাকে খুঁজে বের করুন। হতে পারে আপনার জন্যে অনেক রাস্তা, অনেক পথ বসে রয়েছে, হাঁটতে হবে আপনাকে, আপনাকে দেখতে হবে যে কোথায় আমি পৌঁছাতে পারি। যদি কেউ না আপনাকে হেল্প করে, আপনি নিজেকে হেল্প করুন। একটা মেডিটেশনের রাস্তায় এসে আমি আজকে আপনাকে বলছি, এই চোখ বন্ধ করাটাই অনেক বড় ব্যাপার। 5 মিনিটও যদি হোক, 1টা 24 ঘন্টায় আপনি এক জায়গায় বসে যদি আপনি ঈশ্বরের ধ্যান করেন, হয়তো আপনি অনেক পথ খুঁজে পাবেন। তো এই শ্রোতা বন্ধুদের আমি আজকে এটাই বলবো যে নিজেকে কারোর থেকে কম ভাববেন না, আপনি নিজের ইন্সপিরেশন হতে পারেন।
1: আজকে এই সাক্ষাৎকারে শ্রী বিজাপুরম আকাশবাণীর তরফ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাম এখানে আসার জন্য।
0: অনেক ধন্যবাদ ম্যাডাম, আপনাকেও অনেক ধন্যবাদ, আমি আকাশবাণীকেও অনেক ধন্যবাদ জানাই আমাকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য।
1: আজকের গানের আসরে রবীন্দ্রসঙ্গীত শিল্পী অদিতি গুপ্তার কণ্ঠে শুনে নেব এই গানটি।

0: আকাশবাণী শ্রী বিজয়পুরম উদযাপন করছে হর ঘর তিরঙ্গা 2026। স্লোগান, আসুন একত্রিত হই, আসুন উদযাপন করি হর ঘর তিরঙ্গা 2026। গর্বের সাথে আমাদের দেশ উদযাপন করছে একসাথে আপনার পতাকা, আপনার গর্ব, আমাদের দেশ। হর ঘর তিরঙ্গা পোর্টালে তিরঙ্গার সাথে সেলফি আপলোড করুন, www.harghartiranga.com দেখুন এবং ভারতের একতা ও গর্বের সবচেয়ে বড় উদযাপনের অংশ হন। ডিজিটাল প্রচারে অংশ হিসাবে জাতীয় গান বন্দে মাতরমের বাণী স্বয়ংক্রিয়ভাবে আপলোড করা ছবিতে ভেসে উঠবে। অভিযানের সময়সীমা 9ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত। আসুন আমরা সবাই মিলে হর ঘর তিরঙ্গা 2026 কে মহা সমারোহে সফল করে তুলি।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে একটি ঘোষণা। আপনার দ্বীপ, আপনার গল্প, আপনার গর্ব, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটারদের প্রতি আহ্বান। আপনার কাছে কি এমন কোনো গল্প আছে যা বিশ্বের মানুষের কাছে আপনার দ্বীপের জাদু, সৌন্দর্য এবং অনন্য পরিচয় তুলে ধরতে পারে? তাহলে এটাই আপনার সুযোগ। তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং প্রসার ভারতীর উদ্যোগে আয়োজিত জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জে অংশ নিয়ে আপনার প্রতিভাকে সবার সামনে তুলে ধরুন। আপনার ক্যামেরার চোখে ধারণ করুন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেরা মুহূর্তগুলো, তুলে ধরুন এখানকার সংস্কৃতি, ঐতিহ্য, পর্যটন, লোকপ্রথা বা পরম্পরা, স্থানীয় গল্প এবং অনন্য পরিচয়। আপনাকে যা করতে হবে তা হল 1 থেকে 3 মিনিটের একটি ভিডিও তৈরি করে আপনার দ্বীপের গল্প সারা বিশ্বের কাছে পৌঁছে দিন। আর হ্যাঁ, রয়েছে আকর্ষণীয় পুরস্কার। জেলা স্তরে 50,000 টাকা, রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল স্তরে 2 লাখ টাকা এবং জাতীয় স্তরে 5 লাখ টাকা। তাহলে আর দেরি কেন, ওয়েবস অ্যাপ এ রেজিস্টার করুন, মাই ওয়েবস এ যান, সংশ্লিষ্ট প্রোগ্রামটি নির্বাচন করে আপনার ভিডিও জমা দিন। ভিডিও জমা দেওয়ার সময়সীমা 1 আগস্ট থেকে 31 আগস্ট 2026-এর মধ্যে। তাই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটার নির্মাতারা, ক্যামেরা হাতে তুলে নিন, আপনার প্রতিভা তুলে ধরুন এবং আপনার গল্পকে উজ্জ্বল করে তুলুন। জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ, আপনার জেলা, আপনার গল্প, ভারতের মঞ্চ, আপনার দ্বীপ, আপনার গল্প, আমাদের গর্ব। আজই অংশগ্রহণ করুন আর আপনার সৃষ্টির মাধ্যমে অনুপ্রাণিত করুন লক্ষ লক্ষ মানুষকে।
2: আজকের দিনটির বিশেষ গুরুত্ব, আজ আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বিশিষ্ট সাহিত্যিক, ইতিহাসবিদ, অর্থনীতিবিদ ও সমাজচিন্তক রমেশচন্দ্র দত্ত মহাশয়কে। তার আজ জন্মবার্ষিকীতে আমাদের সশ্রদ্ধ প্রণাম। রমেশচন্দ্র দত্ত ছিলেন 19শ শতকের বাংলার এক বহুমুখী প্রতিভা। তার জন্ম 1848 সালে 13ই আগস্ট। সাহিত্য চর্চার পাশাপাশি ভারতীয় অর্থনীতি, ইতিহাস ও সমাজ জীবন নিয়ে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তার লেখনীতে ফুটে উঠেছে দেশ, সমাজ ও সাধারণ মানুষের প্রতি গভীর দায়বদ্ধতা। ব্রিটিশ শাসনের অর্থনৈতিক শোষণ ও প্রভাব নিয়ে তার বিখ্যাত গ্রন্থ দ্য ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া রচনা করেন তিনি। বাংলা উপন্যাসের বিকাশ ও ইংরেজি ভাষায় রামায়ণ ও মহাভারতের সংক্ষিপ্ত অনুবাদ করে বিশ্ব দরবারে ভারতীয় সংস্কৃতি তুলে ধরেছেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রারম্ভিক নেতা ও সভাপতি হিসেবে দেশের পরিসরকে সমৃদ্ধ করেছেন। তার জ্ঞান, চিন্তা ও সাহিত্যকর্ম আজও আমাদের অনুপ্রাণিত করে। জন্মবার্ষিকীতে এই মহান ব্যক্তির প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা।

শ্রোতা বন্ধুরা, আজকের বাংলা অনুষ্ঠান এখানেই শেষ করছি। সঙ্গে ছিলাম আপনাদের প্রিয় বন্ধু সুজাতা। ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি।